শ্রোতা বন্ধু এইটি আপনার কহি রাখুছ আজ আজ চর্চার তাহার বিষয়বস্তু রয়েছে ফল গোটা খাইবাকু ভাল পাঁচ না জুস করিকি কোণ আপনার পছন্দ যেকোন ফল বা ফ্রুটস আপনার কেমিতি খাঁতি গোটিকিয়া বা কাটিকি খাঁতি না তাকে জুস করে খাঁতি আপনার পছন্দ জুস না গোটা ফল আমি আপনার মতামত দিও এসএমএস মাধ্যমে পঠাই চলতু আপনার মতামত কু আপনার চিন্তা চেতনা কু আমি চর্চা করা এই কার্যক্রমে।

শ্রোতা বন্ধু, ভৌঁরি যাত্রা। এই ভৌঁরি যাত্রা দিন নরেন্দ্র পোখরীর সৌন্দর্য ন কহিলে ভল। চারিআড়ে দীপর আলোক, ভক্তঙ্কর হরিবোল হুড়হুড়ি, পাণিরে পড়ুথিবা চন্দ্র আলোক, আউ মঝিরে মঝিরে দোলি উঠুথিবা নৌকা। বন্ধু, সেই দৃশ্য সেই মুহূর্তরে লাগে ভক্তি হি সবুঠু বড় সুখ। কথা হব আগকু, কিন্তু সময় বর্তমান ভক্তি সঙ্গীতর কার্যক্রম অর্ঘ্য থাড়িরে আউ কে সুন্দর ভক্তি গীতর শুণুথান্তু আকাশবাণী এফএম রেইনবো কাটক 100.4 দিল সে দিল তক।

তবে বন্ধু শেষে গোটি কথা, জীবনের ধন সম্পত্তি সফলতা সব মিপারে, কিন্তু মনর শান্তি কেবল ভক্তি মিলি থাকে। তবে আজর এই পবিত্র প্রভাতরে প্রভু শ্রীজগন্নাথ প্রার্থনা করুছু আপনার জীবনের সুখ শান্তি এবং আশীর্বাদ ভরি দিয়ন্ত। তবে সময় তো সরি সরি আসলে ভক্তি সঙ্গীতর কার্যক্রম অর্ঘ্যথাড়ি এইটি শেষ করা গোটি সুন্দর ভক্তি গীতর শুণুথ আকাশবাণী এফএম রেইনবো কটক 100.4 দিল সে দিল তক।

আজি আমি সেলিব্রেট করছো জাতীয় প্রযুক্তি বিদ্যা দিবস। দেশের প্রযুক্তি বিদ্যা এবং বৈষয়িক জ্ঞানকৌশল ক্ষেত্রে বিশারদ গবেষক এবং যন্ত্রী মানকর অবদান এবং উপলব্ধি স্বীকৃতি দেওয়া এমিতি গোটে দিবস পরিকল্পনা করা যাইছি। 25 বর্ষ তলে প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীযুক্ত অটল বিহারী বাজপেয়ী পোখরান পরমাণু পরীক্ষণকু স্মরণীয় করিবা পাই এই দিবস প্রতিষ্ঠা করেছিলেন এবং 1999 মে 11 তারিখে প্রথম করে এই জাতীয় প্রযুক্তি বিদ্যা দিবস পালন করা যাইথিলা।

0: আজি আপনার আমার সহ কনেক্ট হয়েছেন, আমি পচারুছ আপনার ফেভরেট গ্যাজেট কন আউ কাহি কি।
1: মোর ফেভরেট গ্যাজেট হেলা লোক বহুত ভালকি মিশিবা
0: মিশিবা। আচ্ছা আজ্ঞা, তো কে মানে কেমিতি মিশন্তি কোন মাধ্যমরে?
1: কোন মাধ্যমরে বহুত মানে মোর টিকে লোক সহ বহুত মিশিবার মাধ্যম হচ্ছে মানে ভালো কথা কইবা, ভালো লোক ভালো বুদ্ধি দেওয়া,
0: গ্যাজেট মানে হচ্ছে যন্ত্রপাতি, মানে আমি আজ ন্যাশনাল টেকনোলোজি ডে কু সেলিব্রেট করুছু, প্রযুক্তি বিদ্যা দিবস, যে যন্ত্রপাতি সব আমাখপাখে বিভিন্ন প্রকার, মানে আপনার গোটে লাইটর বি ব্যবহার করছেন সেটা বি গোটে টেকনোলোজি, ঘরে বিভিন্ন প্রকার জিনিস সব রয়েছে, যেমন কি টিভি, রেডিও, বিভিন্ন প্রকার সব জিনিস মানে সব রয়েছে, এসি, ফ্যান সব রয়েছে, তেমন কেউ যন্ত্রপাতিটি আপনার সবুলে ব্যবহার করতে সেটা তা বিনা আপনার দিন চলে না, প্রায় সময় আপনার ব্যবহার করতে আপনার প্রিয়?
1: মোর অতি প্রিয় হচ্ছে রেডিও।
0: রেডিও, আচ্ছা,
1: তো টিভি তো দেখি পারে নি কাই না, মুজি দৃষ্টিহীন লোক, তেনু করি রেডিওটা হচ্ছে মোর সাথী, রেডিও বহুত মোর রেডিওটা হচ্ছে বহুত পছন্দ। হুম
0: হুম, আচ্ছা, কেবে থারু রেডিও শুনছেন আপন?
1: আজি 8-9 বর্ষ হয়ে
0: গেল, 8-9 বর্ষ হল। আকাশবাণী এফএম রেনবো শুনতে না আউ আকাশবাণী অন্যান্য চ্যানেল মানে শুনতে? আকাশবাণী
1: রেনবো শুনে, কটক সেন্টার বি শুনে, সব সেন্টার শুনে।
0: আচ্ছা, ওকে, আচ্ছা, তাহলে বহুত বড়িয়া কথা, আমার জন্য নিয়মিত শ্রোতা আপন, বহুত বহুত ধন্যবাদ আজ কল করতে। নমস্কার,
1: নমস্কার।

আজ কলাকার আমি এমিতি জন অভিনেতা সম্পর্ক চর্চা করা যা বলিউড পর্দার দেখা ক্ষণে দর্শক হৃদয়ের হৃৎকম্পন সৃষ্টি হয়ে থাকে তাঁর অভিনয়ের যাদুরে বিমুক্ত হয়ে পড়তে দর্শক সড়কর মহারাণী হুম কি আঁখের ইন্সপেক্টর প্যারেলাল এমিতি ভিন্ন ভিন্ন চরিত্রের দর্শক ঢের সারা খোরাক যোগাই থাকে বলিউডর সেই দমদার কলাকার হলে সদাশিব আম্রপুরকর সদাশিব জনে এমিতি নিখুণ অভিনেতা লে যে কি হিন্দি ও মারাঠি ফিল্মরে ১৯৮৩-১৯৯৯ যাই সবু প্রকার চরিত্রের নিখুণ ভাবে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা হাসল করে।

0: আরে কবিতা, ভালো লাগিলা যে তুমি আয়ুষ্মান আরোগ্য মন্দির কু সার্ভাইকাল ক্যান্সার পরীক্ষা পাই আসিছ।
1: দিদি, মো ঝিও হি মতে এথি পাই প্রোৎসাহিত কলা।
0: আরে বা, তম ঝিও তো বহুত স্মার্ট। ঝিও, তমকো কেতে বর্ষ?
2: মতে 14 বর্ষ।
0: এবে আপনকো নিজ ঝিও কু সার্ভাইকাল ক্যান্সার রক্ষা করিবা পাই টিকা দবাকু আনিবাকু পড়িব।
1: কোন ক্যান্সার পাই বে টিকা আছি?
0: হ্যাঁ, এহা এপরি এক ক্যান্সার যাহাকো HPV ভ্যাকসিন মাধ্যমরে প্রতিরোধ করা যাই পারিব।
1: ধন্যবাদ দিদি।
0: নিশ্চয়। নিজ ঝিওকো HPV টিকা দেবা পাই ভ্যাকসিন পোর্টাল ইউভিন রে পঞ্জীকরণ করিবাকো ভুলিবেনি।
3: ভারত সরকার সার্ভাইকাল ক্যান্সার রক্ষা পাইবা পাই 14 বর্ষর ঝিওমানঙ্ক টিকাকরণকু সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুড়িকরে মাগণারে উপলব্ধ করাইছন্তি। আজি হি www.un.mohfw.gov.in কু যাই HPV টিকাকরণ পাই

Musically yours, 100.4 Akashwani FM Rainbow Cutter. This is Dil Tak. This is Dil Tak. Jyoti Jonauchi, Apadanku. Good evening. Aau arambha hoi jaichi show Sandhya Asara. Sandhya Asara re apana janai paribe nija manara katha, nijara good wishes, nijara near and dear ones ko pai. সেইপাই আপনার নিজ মোবাইল এসএমএস বক্স কু যাই টাইপ করবে এফএমআরসি স্পেস দিয়ে নিজের নাম ঠিকানা লিখি আউ গোটিয়ে স্পেস দিয়ে নিজের এসএমএস লিখবে এবং পুঁ আউথরে স্পেস দিয়ে যাহা পাখক এসএমএস লিখুঁচ তাঁকর নাম ঠিকানা নিহতি ভাবে লিখবে বাকি নম্বর নম্বরটি হচ্ছে 0949596320 এবং অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8895254200 তবে যে শ্রোতা মানে প্রতিদিন এসএমএস করতে অলরেডি সময়ের অব্যবহিত পূর্ব এসএমএস আসি পৌঁছি যাই তবে প্রথম এসএমএস টি পড়ি নেবা লিখিছেন জ্যোতিপা গুড ইভিনিং নমস্কার জয় জগন্নাথ আপনার মধ্য ভেরি গুড ইভিনিং নমস্কার জয় শ্রী জগন্নাথ লিখিছেন আমি জগন্নাথ কু ডাকুছু আমার জ্যোতিপা ভালরে রাখন্তু বহুত বহুত ধন্যবাদ আপনার আমার শুভ মনাস থিবারু

এই রাতিটা যেতেবেড়ে শান্ত হয়ে যায়, জহ্না আসি আকাশকু হালকা আলোকরে ভরি দিয়ে, সেতবে মনটা নিজে নিজে গোটে রোমান্টিক মুডকু চালি যায়। আতবে তোম কথা মনে পড়ে, তোমার সে হস মনে পড়ে, আগে যেমি এই রাতিটা কেবল আবল আমি তারা মানে বি সেতবে খুব বেশি চমকি উঠতি, সত্যি যেমি সে প্রেমর কাহিনী শুণতি। এমতি গোটে রাতে শব্দ ভারি কম থাকে, হলে মন ভিতরের ভাবনা বহুত কিছু কহিদিয়ে। আই দুষ্ট হৃদয় ধীরে ধীরে কহে, তুমি মোর আবল মোর।

শুনছেন আপনার মানে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটক তাজ দিল তক আশা করছি অর্ঘ্য থাড়ির প্রত্যেকটি বাচন আপনার হৃদয় ছুঁইব এবং সকাল সকাল আপনার পরিসর ভক্তিময় হয়েছিল এবে তো সময় হয়ে গেল আসন্ত শুনবা শ্রীমদ ভাগবতর এপিসোড নম্বর 31 শ্রোতামানে কার্যক্রম শুণুচ্ছন্তি আকাশবাণী কটক কেন্দ্ৰৰ প্ৰচাৰ কৰুছো অতিবড়ি জগন্নাথ দাস বিৰচিত শ্ৰীমদ ভাগৱতৰ 31 ভাগ প্ৰযোজনা সুহাস মহান্তী।

শুনছেন আপনারা দেবমিত্রাকে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটক তলসে দল থাকছে এবং সময় বর্তমান স্টুডিও কাটে 8:38 এবং আপনারা শুনছেন আপনার প্রিয় কার্যক্রম মর্নিং মেলোডি হ্যাঁ আজ আমি সমস্ত জাঁচু আজ হচ্ছে মাদার্স ডে সোশিয়াল মিডিয়ার ফটো আটাটস আিলস অন্তু সত কহ গেলে আমীবনর সবুঠ বড় আনসিন হিরো যদি কে অনেক সে হচ্ছেন মা আজর দুনিয়ার লোকে বহু আগক বড়ে গেলে টেকনোলোজি আসিগাল এআই মধ্য আসিগাল কিন্তু মানুষ যেতবে নিজ ভিতর শান্তি সবুঠ হজাই দিয়ে আসে শান্তি খোঁজবা বুলে সেতবে সে গোটিয়ে জায়গার হি শান্তি পাই থাকে সে কোটি নুহ মার কোলের সে শান্তি মিলে থাকে হলে এবে ঘর থাই বি ঘরে কে না পিলা মানে ঘরে থাই বি ঘরটু ঢের দূরে গোটে রুম্রে বসিকি বি এবে সমস্তে কে কাহা সহিত ইমোশনালি কানেক্টেড নাহান্তি কাহিকি না সমস্ত হাতের টেকনোলোজি আসি পৌঁছে যাই সমস্ত নিজ নিজ মোবাইল ফোন নে বিজি কথাবার্তা কমি যাই আর সম্পর্কের ভাবনা বি কমি আসছে কিন্তু গোটে মানুষ আজি বি আপন অনলাইন নথিলে বি সে আপনক পাই চিন্তা করন্তি কেবি সেই সোশ্যাল মিডিয়া জমানারে সে বান্ধি কি রহি নাহান্তি সতরে লেট হলে যে আমপাই দুয়ার মুহ পাখে অপেক্ষা করন্তি দিনক 10 থর ফোনে তাঙ্ক রিং দেখিবা কো মেলে অফিস পৌঁছিলু খাই সারিলু শোইলু ঘরে পৌঁছি গলু এই সব ঘন্টা ঘন্টা ধরি যে আমাকে পচারি থাকে যে আমার টিকি নিকির খবর রাখি থাকে দিন তমাম খবর রাখি থাকে সে কে নুহ সে মা হমে ডিপ্রেসন কথা কহু আমি স্ট্রেস কথা কহু আমি লোনলিনেস কথা কহু কিন্তু জীবনের কত বড় ঝড় আসু মা কোলের মুন্ড রাখি থরে কান্দি দেলে লাগে জীবনর সব সমস্যা যেমন অধারু অধিক কমি যাই সাইকোলোজিস্ট নুহন্তি কিন্তু মুহ দেখিলে আপনক ভিতরে চালিথিবা অসংখ্য জুয়ারর উত্তর সে দিয়ে দিয়ে আখি দেখি মনর কষ্ট পড়ি নিয়ে মা কেবে মোটিভেশনাল স্পিকর নুহন্তি কিন্তু তাঙ্কর দুইটি কথা মো অছি না তু ভয় করনি এতিকি শুনিলে ভাঙ্গি পড়ে থাকা মানুষ বি পুনি ঠিয়া হয়ে যায় আজ সময় সবুঠার বড় আজির সময় সবুঠ বড় সমস্যা কেন জাঁচতে লোকঙ্ পাখে না সময় না মা বাপাঙ্ক সময় না দুই মিনিট বসে কথা হওয়া সময় না আমি সমস্তে সফলতা পছরে দৌড়ুছে কিন্তু যে মানুষ আমপা সারা জীবন দৌড়লে তাঙ্ক আমি ধন্যবাদ দেওয়া ভুলে যাইছে ধন্যবাদ গোটে ছোট শব্দ কিন্তু কেবে কেবে আমপা যে বহু সারা কিছু করেছেন না তাঙ্কু তো আমি ধন্যবাদ টিয়ে দিয়ে পারিবা হত কহবাকু গলে জীবনরে টঙ্কা আসিব যাব ক্যারিয়ার মধ্যে পুনি থরে তৈরি হয়ে পারিব কিন্তু মা বাপ এক সে কেবে বি আউ দ্বিতীয় মিলবনি হেণু আজ মদার্স ডে রে কেবল স্টাটস নুহ মাঙ্ক পাখরে বসন্তু তাঙ্ক হাত ধরন্তু আউ কুহন্তু মা মু বহুত শক্তিশালী নুহ কিন্তু তুমি থিবা হেতু মু শক্তিশালী যোমানঙ্কর মা আজ তাঙ্ক সহিত অছন্তি সতরে সে ভাগ্যবান কথারে অছি গোটে ধান কুটুণী মা শহে বা ঘোড়া চড়া বাপাঙ্ক সহিত সমান হ্যাঁ যে মানে বি নিজ মাঙ্ক সহিত নাহান্তি বা নিজ মাঙ্ক ঠু দূরে রহুছন্তি সেমানে নিজ হৃদয়রে নিজ মাঙ্কর প্রতিবিম্বক সাইতি রাখন্তু প্রার্থনারে নিজ মাঙ্ক সাইতি রাখন্তু দেখিবে মা

0: फोर आकाशवाणी एफ एम रेनबो कटक दिल से दिल तक रे एंड दिल से दिल तक रे आमे आज कथा हो छले तिम्मा कांक बिसर यस डार्लिंग लाइव शो रे आमे कथा हो छे एमिती छणे मां क बिसरे जहांकर संतान नथिला किंतु लख लख चारा गछ को से निज संतान रूप रे मणि नै थिले आ से मानकर जत्न नै थिले जहां वर्ष पर वर्ष बीतिक जीवा पर गोटे बड़ बड़ बर गछ रूप रे अनेक लोकंकर पाई छाया आओ जीवन प्रदान करे चलेला आमे जेते बळे गरम अनुभूत करूचु आओ जंगल जमिति जे दिन को दिन कमी चालिचे सेते बळे थिम्माकांग कहानी आमको सिखाए मां केवल जन्म दिए थिले ही चांदी नाही बरं मां सीए जे संरक्षण करंती जे जीवन प्रदायनी साझांती हाँ आजर दिन में आसत आम गोटे गच्छ लगैवा कारण गच्छ लगैवा माने आगामी पीढ़ी पाई प्रेम रखिजा आगामी पीढ़ी पाई किसी अमृत जिनस साइती रखिजा हाँ एवं एटा ही हम आज थिम्माकांका सत्य आउ सम्मान हाँ आज मदर्स डे अवसर रे समस्त माँ मानक अनेक अनेक प्रणाम आउ थिम्माकांका कहानी मन पकई दिए से माँ निश्चल भल पाइबार कहानी कि चलते देखा नेक्स्ट कलर किए अच्छा सी कौन कहते माँ पदे आज डे हेलो हेलो हेलो किसी कथा नहीं कल टी कटि जाइए किंतु आपण माने मते कॉल करि परबे ऑन द नंबर 0671203053 रे यस फटाफट से कॉल करन तो आपण को कॉल रा अपेक्षा रे हिंदे मित्र आछे आगडे कॉल आसे छी चलन देखबा हमरा नेक्स्ट कॉलर के आछो ने से कोन कहो छंदे हेलो
1: मैडम नमस्कार
0: नमस्कार गुड मॉर्निंग के कहो छंदे कोड कहो छंदे
1: मैडम मो अध्यापक रवि आचार्य जो कटक मंगदेपुर कहथली
0: किमती आछंदे
1: ভাল আছি আজ মা দিবস এবং আপনার দ্বারা উপস্থাপিত হয়েছে কার্যক্রম জরিয়া আপনার মা বয়সর নহলে আপনার মোট অনন্ত কোটি প্রণাম কারণ আপনার আশীর্বাদ গোটে মা আশীর্বাদ ভাই নিশ্চিত ভাবে মো জলাপথ সুসীমিত করব এবং প্রথমত কবি যেহেতু আজ মা দিবস তেমন মতো জন্ম দিয়ে মা বা নদী মা ভারতের কোণ অনুকোণ প্রত্যেক মা মানুষ মোট মুন্ড লগা প্রণীপাত আশা করে সে আশীর্বাদ নিশ্চিত ভাবে মো চলাপথ সুসীমিত করব
0: বহুত সুন্দর বার্তাটি আপনার দিয়েছেন সমস্ত সমস্ত মা মানক পাখে আপনার বার্তা পৌঁছু এবং সমস্ত আশীর্বাদ সদাসর্বদা আপনার সহ থাও এবং আপনার চলাপথর বিভিন্ন কষ্ট দূর হয়ে যাও বহুত বহুত ধন্যবাদ কল করে নমস্কার আপন বি কল করি পারবে অন দ নম্বর 0671203053 রে এবং শেয়ার করি পারবে আপনকর কাহিনী মো সহিত মানে মাঙ্ক পাই পদটি কথা মো সহিত নিহাতি শেয়ার করি পারবে চলন্ত দেখিব আমার নেক্সট কলার কি আছেন এন্ড সি কোন কোচন দে হ্যালো হ্যালো
2: জয় জগন্নাথ
0: জয় জগন্নাথ কি কোচন দে কোড কোচন দে
2: ভুলি যাইছেন আপনা কোন
0: রশ্মি রঞ্জন ভাই কোচন দে
2: শ্রীনাথ বাজার ফুলনাকরা
0: আগে কেমতে আছেন মাঙ্কর যদি আকট নথিব তাহলে কেমতি হব কহিলে সেই মা হি আমাকে গালি দিয়ন্তি সেই হি পুনি স্নেহ দিয়ন্তি কারণ তাঙ্ক গালি রু হি আমি অনেক কিছু কথা শিখি থাও
2: গালিটা আম পাই তাড়ি
0: আজ্ঞা তাঙ্ক গালিটা অ্যাকচুয়ালি আম পাই আশীর্বাদ স্বরূপ হই থাকে আচ্ছা তাহলে এমতি কিছু গোটে কথা কোন যা আজি পর্যন্ত আপন মাঙ্কু কহি পারি নাহান্তি আমত্রে জনেবাকু চাহুচন্তে
2: নাই সেমতি মোর কিছু নাই মোর সেমতি না মু যেতবে যে কথা মু খুলম খুলা না আপনার জানছেন মু যে কোনসি কথা কু বি লুচাই রখে দে মু যোট যা কইবা কথা হি কইবি
0: আচ্ছা তাহলে এমতি খুলম খুলা আপন সব কথা মা
2: মানে গুড় হচ্ছে সকাল ধরন্তু কোনসি কাম আছে দোকান যিবা পূর্বরু কইবা করিবা পাই যদি নকল দিন সারা রড়টা হবো
0: সেইতি পাই তো কথারে আছে কি পিতায় শ্রদ্ধা মাতায় টান সেই ছেলে হুয়ে কৃতিত্বান তো মাঙ্কর আকট সবু পিলা মানঙ্ক উপরে রহিবা দরকার বহুত বহুত ধন্যবাদ কল করিথিবারু
2: ଯାହା ଆପଣ ଆଜି ଏଭଳିଆ ଟପିକ ନେଇକି ଆସିଛନ୍ତି, ମାନେ ଆକ୍ଚୁଆଲି ଯୋଉମାନେ ବାପା ମାଙ୍କୁ ହତାଦର କରୁଥିବେ ତାଙ୍କୁ କିଛି

শুনেছেন দেবমিত্র কোহিনীর পয়েন্ট ফোর আকাশবাণী এফএম রেইনবো কাটক দল সেদল দা ক্রিস ও সাড়ে চেরিনবো এসএমএস রে চলন্ত দেখিবা পরবর্তী এসএমএস রে রিকোয়েস্ট কেউ কোঠু পাঠাইছন্তি এই এসএমএস পাঠাইছন্তি সুকান্ত মাঝি বিশোয়ী ময়ূরভঞ্জরু এবং গীতটি শুণবাক চাইছেন তু মো আখির তারা চলচ্চিত্রর টাইটেল ট্রাকটিকে এবং এই গীতটি মধ্যে অজনে রিকোয়েস্ট করেছেন সে হচ্ছেন কিশোরনগরু বাবনচন্দ্র পাল এবং মমতা পাল কিশোরনগর কটকর লিখিছেন জয় জগন্নাথ অপা নমস্কার তাঙ্কর মধ্যে অনুরোধর গীতটি এ আছে নিহাতি ভাবে বিউটিফুল সা গীত সেমানঙ্কু ডেডিকেট করি মু শুনেদেবি চলন্তু দেখিবা পরবর্তী এসএমএস কেউ কোঠু লিখিছেন এবং কণ লিখিকি পঠাইছেন এই এসএমএস করেছেন জিতেন্দ্র নিয়ালি মাধবরু এবং সে শুণবাকু চাইছেন্তি মো মনপসন্দর গোটি গীত নিহাতি ভাবে মো মনপসন্দর গোটি গীত আপনার মু শোর শুণবি তাহলে চলন্তু বিলকুল বি লেট নকরি শুনে নেওয়া ব্যাক টু ব্যাক এই দুটি বিউটিফুল ট্র্যাক